শ্রোতাবন্ধু শুণবা আসন্তু কার্যক্রম গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রথম গীত শুনাছু আপনার চলচ্চিত্র বাড়ুঙ্গা টোকা।

শ্রোতাবন্ধু শুনুলে চলচ্চিত্র পাড়ঙ্গা ঠোকার শুনাইলু আপনার গীতটিয়ে আসন্ত শুণবা পরবর্তী গীত শুনাইবু চলচ্চিত্র অভয়।

কামনার অনির্বাণ অগ্নি শিখায় জীবন, এই জীবনর মায়া জালরে মোহগ্রস্ত মনীষ প্রতি মুহূর্তরে মৃত্যুর অজনা আতঙ্ক আতঙ্কিত। মৃত্যু ঘটান্তর মোহমুক্তি নির্বাণ, কিয়ে বুঝে এসবুর গৃহতত্ত্ব? সাধারণ মনীষ, সৃষ্টি, সম্রাট।

প্রবল প্রতাপী চন্দ্রগুপ্তঙ্কর বীরত্ব, ন্যায়পরায়ণতা, প্রজাবৎসলতার পটান্তর নথিলা। তথাপি সে থিলে মৃত্যু চিন্তারে সতত সংকাবল। নিজর সুরক্ষা পাই নগর চতুঃপার্শ্বরে সে কষ্টর প্রাচীর নির্মাণ করে অহর্নিশি সশস্ত্র প্রহরীর ব্যবস্থা করেছিলেন। তাঁকর উত্তরাধিকারী বিন্দুসার সেই মধ্য রাজ্য লিপ্সা ও মৃত্যু চিন্তারু বিরত নথিলে। আও তাঁকর সুযোগ্য পুত্র প্রিয়দর্শী সম্রাট অশোক সে আজি জীবনকু তর্জমা করুছি।

0: আনন্দ গুরুদেব জাহ্নবী তটদেশ এতে অকারণ্য কাহি কাহিকি পুণি হুড়ি আল্লাসর ধ্বনিরে গগন পবন মুখরিত হেউছে।
1: আপনার আগমনর বার্তা পাই পাটলিপুত্রর সমস্ত নগ্রজন অভিবাদন পাই অপেক্ষা করছেন প্রভু। এনে গঙ্গা নদী যে পূর্ণগর্ভা, আমকু নদীপার করে দেবা পাই নৌকা সহিত অসরন্তি উৎসাহরে চাহি রয়েছেন সেমানে।

0: এই এই দেখন্তু মহারাজ, সমস্ত কিপরি ধীরে ধীরে ছত্রভঙ্গ দেউছন্তি।
1: হে হরটা বিলাসিনী, ত্রিপথগা পুণ্যতয়া জাহ্নবী, যদি তোর করাল কল্লোলরে পাটলিত্রকু গ্রাস করিয়া পাই বদ্ধপরিকর, তেবে তেবে এই চক্রবর্তী সম্রাট দিগ্বিজয়ী তথাগত শিষ্য অশোক হি হেউ তোর প্রথম অর্ঘ, অশোক হি হেউ তোর প্রথম অর্ঘ। পচারি বুঝত মহামন্ত্রী, এই গৃহ মন্ডনা গণিকার এঠারে কি কাজ?
2: মুন্ড রখিলে অবলা তুন্ড খোলি বছামু।
0: নির্ভয়ের অভিলাষ প্রকাশ কর।
2: সম্রাটঙ্কর ঘোষণা মোর কর্ণগোচ হয়েছি, যদি সম্রাটঙ্কর অনুমতি মিলে মো আত্ম কহুচি, মু নিশ্চয় মো গণিকা জীবনর সঞ্চিত ধর্ম বলরে গঙ্গা নদীর উত্তঙ্গ লহরীকু উজাণি বুহাই পারিবি।
1: গোটায় ঘৃণীত জীবনর পুণি সঞ্চিত ধর্ম বল। মহামন্ত্রী, অযথা কথারে সময় অপচয় করিবার সময় এবে নুহে।
2: তথাপি মু প্রতিজ্ঞা করুছি, যদি মোর ধর্ম বলরে মু গঙ্গা নদীর জলকু উজাণি বুহাই ন পারিবি, তেবে মহারাজ মোর মুন্ডকাট করিবে।
0: অহিংসা পরম ধর্ম এ রাজর নীতি, রক্তপাতকু সম্রাট যে ঘোষণা করন্তি,
2: তেবে মু যদি এতে বিফল হুয়ে জানিবি মোর ধর্ম বল নাহি। গঙ্গার এই উত্তাল জয়রাশিরে প্রাণ বিসর্জন করি মো পাপর প্রায়শ্চিত করিবি।
1: কাহার জীবন মৃত্যু উপরে প্রিয়দর্শী সম্রাটর অধিকার নাহি।
2: মু তেবে প্রস্তুত মহারাজ, পাটলি পুত্রকু রক্ষা করিবার কর্তব্য পালন পাই অনুমতি দেইথিবারু মু আপনঙ্ক পাখরে চিরকৃতজ্ঞ।
3: মহাদেই মহাদেই মহাদেই,
2: কণ হেছি নীলনয়না?
3: জনে কামাত্র শূদ্র যুবক আমার দ্বারস্থ মহাদেই, যথার্থ মূল্য দেবা পাই সে অক্ষম আ অযোগ্য রাণী মধ্য, তথাপি সে আপনকর প্রণয় প্রার্থী, তা ছড়া আহুরি এত জন রাজপুত্র বণিক মধ্য অপেক্ষা করছেন।
2: কে আগ আসিছেন নীলনয়না, শূদ্র যুবক, বণিক না রাজপুত্র?
3: শূদ্র যুবক মহাদেই।
2: তেবে তাঙ্কি প্রথমে তেলি মন্দিরকু সাদে পাছটি নিও, অন্যমানঙ্কু প্রতীক্ষা গৃহরে বস, মু এক্ষণি আসুছি।
3: আপনার ইচ্ছা অনুযায়ী সমস্ত বন্দোবস্ত করুছি মহাদেই, আপনার আসবা হন্তু।
2: মো কর্তব্যের দিব্য পথরে আগেই যাওয়া মেলানি নেছি মহাভাগ, প্রণাম।
1: বিন্দুমতির বিনম্র প্রণিপাত মুদ্রা, পুরুষর হৃদয়ের হরিটিয়ে কামনার উদ্দাম ভাব, ইয়ে পুণি ধর্ম বলরে বুহাইব উজানি গঙ্গা। হায় রে অবলা!
4: কুহ পরিচারিকা, এবি বিন্দুমতি মতে নিরাশ করিনাহাঁতি তো?
3: মহাদেই কেবে কাহাকু নিরাশ করিবার এ দাসী পর্যন্ত দেখি নাহি। কর্তব্যর পুণ্যপীঠে সমস্তে তাঙ্কর অতিথি, আস যুবক, মহাদেঙ্কর অনুমতি আছে, কেলি গৃহকু আস।
4: না, মু বরং এইঠি অপেক্ষা করুছি।
2: সঙ্গচ করন্তু নিয়তি।
3: এই তো মহাদেই আসিলেন, মু এবে আসুছি।
2: রুহ নীলনয়না,
3: আউ কিছু আজ্ঞা আছে মহাদেই?
2: প্রতীক্ষিত অন্য অতিথি মানঙ্কর তি অবিচার করা যাই নাই তো সখী?
3: না মহাদেই, সেমানঙ্কু বিনয় সম্মানর সহিত আপনঙ্কু মনোভাব জনাই দিয়া যাইছি, আউ আসন্তা রাত্রি গুড়িক পাই মধ্য সেমানঙ্কু শ্রদ্ধার সহিত আমন্ত্রণ করা যাইছি।
2: এবে যাও সখী, কেলিগৃহরে সুবাসিত জলপাত্রটি রখি দেই যিব।
3: আপনঙ্ক আদেশ পালিত হবে মহাদেই, মু এবে আসুছি।
4: অনিন্দ্য রূপসী নারী মূর্তি, স্বর্গর দেবকন্যা ভলি অপরূপা লাবণ্যময়ী, অষ্ট অলঙ্কারে মণ্ডিত অঙ্গ,

0: কোন মৃত্যুর নিস্তব্ধতা পরিবর্তে সহসা জীবনর আনন্দ উল্লাস ফাটি পড়ুছি সমগ্র পাটলিপুত্র। তেবে কোন গঙ্গা নদী উজাড়ি বছি
1: আপনার অনুচিন্তা সত্য মহারাজ, সুসজ্জিত রথ অপেক্ষা করছি, আসন্তু জাহ্নবী কূলক যা।
0: না মহামন্ত্রী, বরং সারথীকে আদেশ দিও, রথ আমার ঘেনিব বিন্দুমতির কেলিকক্ষ দিগরে।
1: আপনার আদেশ পালিত হব মহারাজ।

শ্রোতাবন্ধু শুণিলে সুগম সঙ্গীতরে মো মন মো সাথে দুষ্টামি কলা আউ জাঁ আপনার মন গীত শুণবা পরে সতরে দুষ্টামি করে তা সহ আপনার চলচঞ্চল হয়ে উঠি তো চালু আজ সুগম সঙ্গীতরে শুণবা শেষ গীতটি আপনার শুনেছ শুণতু সেদিন সন্ধ্যা আসি যেত সন্ধ্যা আসে আপনার মনে বহুত কিছু আসে যেমি সন্ধ্যার সেই মনোরম পরিবেশ কুহতু কিংবা সে সন্ধ্যার সুনেলি কিরণ কুহতু চলতু শুণবা তা সহ উপভোগ করা

শুনিলে হিন্দী এবং ইংরাজি সম্বাদ রিলে করে প্রচার কল আকাশবাণী দিল্লি আপন কার্যক্রম শুণুচান আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্র প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ড 100.6 মেগাহার্জ যোগে সময় স্টুডিও ঘরে সন্ধ্যা 6:10 আসন্ত জানবা আজ আম কেন্দ্রর প্রচারিত হওয়ার থাকা কার্যক্রম সম্পর্কে সূচনা 6:15 প্রচার করব সন্থ তুলসীদাস বিরচিত শ্রী রামচরিত মানসর 25তম ভাগ পরে পরে আকাশবাণী কটক কেন্দ্র কোরাল গ্রুপর কলাকার মানে গাইবে গোটিয়ে গীত দেশভক্তি গীত ওড়িয়া আলবম গীত প্রচার করব 6:30 হিন্দি কথাচিত্রর গীতর কার্যক্রম রয়েছে রাতে 7টায় জেলা হালচাল রেল করব 7:25 আকাশবাণী কটক কেন্দ্র 7:30 রয়েছে কৃষি সংসার কার্যক্রম আজির উপস্থাপনায় অনেক মনালিসা দাস এবং নলিনীকান্ত গৌড় হিন্দি কথাচিত্রর গীত প্রচার করব রাতে 8টায় 8:15 শুনবে ওড়িয়া কথাচিত্রর গীত আলবম গীত প্রচার করব 8:30 বিবিধ ভারতী কার্যক্রম রিলে করব বিবিধ ভারতী কেন্দ্র রাতে 9টায় রাতে 10টায় রয়েছে গীত কচলর কার্যক্রম এবং 10:30 শুনবে ওড়িয়া কথাচিত্রর গীত শ্রোতা বন্ধু এই আজ আমার কেন্দ্র প্রচারিত হওয়ার কার্যক্রম সম্পর্কে সূচনা।

0: শ্রোতা বন্ধু, আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্র প্রসারিত হচ্ছে সন্ধ্যা 6টা বাজি 15 মিনিট প্রচার করছু সন্ত তুলসীদাস বিরচিত শ্রী রামচরিত মানসর 25তম ভাগ।
1: এপিসোড 25 25

শ্রোতা বন্ধু, এতবেলে যাই কার্যক্রম লেখরি প্রচার কলু আকাশবাণীর কটক কেন্দ্র আপন মানে কার্যক্রম শুণছেন আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্র প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ড 100.6 মেগাহার্টজ যোগে সময় স্টুডিও কে রাতে 7টা আসুন শুনিবা হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। প্রথমে কথাচিত্র কৃষ্ণ গীতটি গাইছেন অলকা ইয়াগ্নিক এবং সাথী অন্ন মল্লিক সঙ্গীত নির্দেশনা মদন পাল রচনার।

বা মাটির অম্লতা পরিমাণ আমার জনা পড়ব, যেটা কি আমার মাটির অম্লতা ৬.৫ রু ৮.৫ রহিলে সূর্যমুখী চাষ ভাল হয়। তেমন আমি মাটি পরীক্ষা করি যদি চাষ করা ভাল রূপে আমি আদায় পাই মাটি পরীক্ষা প্রত্যেক ব্লকর সদর মহকুমার আমার পরীক্ষা করা যাচ্ছে। আপনার মানে চাষী মানে যদি মাটি পরীক্ষা করি দেবে তার ফলাফল পাইলে আপনার তিন বর্ষ পর্যন্ত সেই ফলাফলের চাষ করে পারিবে, প্রতিবর্ষ পরীক্ষা করিবা পাই দরকার হইব না। তেণু মাটি পরীক্ষা নিতান্ত আবশ্যক। যে মানে ধান পরে আউ গোটে ফসল, তাপরে মুগ বিরি কিংবা তাপরে আমি যদি রাশি ভিয়া কিসম রাশি ভিয়া ফসল যদি চাষ করিবা সেই পরীক্ষা ফলরে মধ্যে আপনার সার সব খত সার প্রয়োগ করিকি জমিরে চাষ করে পারিবে। আমার বিহন পরিমাণ যদি অধিক অমলক্ষম বিহন যদি নিয়ন্তি একর প্রতি ৪ কিলোগ্রাম বা হাইব্রিড বা শঙ্কর জাতীয় বিহন যদি নেবে ২ কিলোগ্রাম একর প্রতি বা ৫ ভরণ আবশ্যক। মঞ্জি কু যদি আপনার প্রতিবর্ষ কিণুথিবে তাহা বিশোধন হয়ে আসি থাকে, কিন্তু যদি অধিক অমলক্ষম বিহন যদি ঘরে সাইতি রাখি আপনার তাকে বিশোধন করিকি বুণিলে অধিক রু অধিক আমি লাভ পাইপারিবা। শতকরা ৮০ রু ৯০% বিশোধন কলে গজা হয়ে পারিব এবং বিশোধন কলে আগামী এক মাস রু দেড় মাস পর্যন্ত রোগ পোক আমি মধ্যে গছ রু নিয়ন্ত্রণ করে রাখিপারিবা। তেমন বিশোধন মধ্যে গোটিয়ে প্রকার আপনার সবুলে ধ্যান দেওয়া পড়ব। বিহন লগাইয়া পূর্ব মাটি পরীক্ষা দ্বিতীয় বিশোধন বিহন বিশোধন লগাইবা পূর্ব মঞ্জি কু আমি ৫-৬ ঘন্টা পানি বতরাই ছাইরে শুকাই আমি যদি লগাইবা এথিরে শতকরা ৮০ রু ৯০% আমি গজা পাইপারিবা। এবং বিশোধন যে কইলি কিলোগ্রাম প্রতি ৩ গ্রাম সিরাম বা ২ গ্রাম কার্বন ডাইজম গোলাই বিশোধন করিবা আবশ্যক। তারপরে আমি জমি প্রস্তুতি ও বিহন মনে কিপরি করিবা, জমি গুণ্ড চাষ করি ২-৩ অড়ু ৪ অড় চাষ করি যদি আমি ধাড়িকি ধাড়ি বুনিবা ৪৫ সেমি রাখিবা ও মঞ্জিকে মঞ্জি ৩০ সেমি ব্যবধান লগাইবা, সবুবেলে ধাড়ি ধাড়ি লগাইবা পাই চাহিবা। ছটা বুনা ঠারু যদি ধাড়ি বুনা লগাইবা মঞ্জি সংখ্যা কম লাগিব এবং ওড়া কষা করিয়া পাই আমি সহজ হব, পানি মড়াইবা পাই মধ্যে আমার সুবিধা এবং অসুবিধা হয়ে পারি। তেমন সবুবেলে আমি ঠিক ব্যবধান করে লগাইলে আমি উৎপাদন অধিক পাইপারিবা। শঙ্কর কিসম বা হাইব্রিড কিসমকু আমি আউ টিকে অধিক দূরতার লগাইবা, যেটা কি যথাক্রমে বিহন ৬০ সেমি ও ৩০ সেমি ব্যবধান আমি লগাই পারিবা। তারপরে আমি নজর দেবা খত ও সার, খত ও সার জমি প্রস্তুত কলা বেলে আমি যে খত দেবা গোবর খত ও কম্পোস্ট হোক খত দেবা সেটা প্রথমে শেষ ওড় চাষে গোবর খত বা কম্পোস্ট দিয়ে আমি বুনি পারিবা। চারি গাড়ি পাঁচ গোড় গোবর খতর আপনার যেতে আপনার পরিমাণ আপনার পাখে অছি তা পকাইলে গোবর ক্ষতির পরিমাণ যদি কম্পোস্ট পরিমাণে অধিক জমিরে কিছু ক্ষতি হুয়ে না, বরং বলুয়া হয়ে রহব ভাল রহব মাটি উর্বর রহব। তেমন আপনার পাখে থিব কিংবা নিকটস্থ পড়োশি সহিত যদি যোগাযোগ করে যদি পাইপারিবে তাহলে গোবর খত কম্পোস্ট নিহাতি পকাইলে মাটির উর্বরতা আউ যদি হিসাবে পকাইবা একর প্রতি ২ টন সড়া গোবর খত পকাইকি ৪ কিলোগ্রাম বোরন বা অনুসার আমার সূর্যমুখী ফসল বা তৈলজাতীয় ফসলকে নিহাতি আবশ্যক। তেমন ২ টন সড়া গোবর খত সহিত ৪ কিলোগ্রাম বোরন সহিত উন্নত কিসম মঞ্জি কিসম পাই ৬ কিলোগ্রাম যবকাজান ১৬ কিলোগ্রাম ফসফরস ও ১২ কিলোগ্রাম পটাশ আমি ব্যবহার করিপারিবা। এলা অনুমোদিত অনুপরিমাণ আমার সার। যদি মাটি পরীক্ষা করছি আমি মাটির পরীক্ষা অনুসারে যদি ফলাফল আসব সে ফলাফল অনুসারে আমি দিয়ে পারিবা অধিক দিয়ে পারিবা কিংবা কম দিয়ে পারিবা। যদি গোটে চাষী পরীক্ষা করিনি

0: ভিডিও লাইক করিবা পাই টাকা মিলিব সো ইজি
1: ফসলা অজনা লিংক পরে ক্লিক করন্তু নাহি আরবিআই কয়ে
2: সচেতন হতু সতর্ক রহতু
3: এইটি শেষ করছু হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম আকাশবাণী ব্রহ্মপুর সম্বাদ স্টুডিও ঘটে রাতে 8:15 বর্তমান আসন্তু শুনিবা ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম প্রথমে কথাচিত্র উদণ্ডি সীতা গীতটি গাইছেন তৃপ্তি দাস স্বরূপ নায়ক সঙ্গীত নির্দেশনা এবং রচনার

পরবর্তী শিল্পী বিষ্ণুমোহন কবি এবং সোহানী মিশ্র, সঙ্গীত নির্দেশনা প্রেমানন্দ, ডক্টর নির্মল নায়ক রচনার কথাচিত্র তুমি থিলে সাথিরে।

শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুনেছেন আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্র প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ড 100.6 মেগাহার্জ যোগে এই কার্যক্রম এক সময় আপনার শুনিপার্চ্ছেন প্রসার ভারতীর মোবাইল আপ নিউজ অন এয়ার মাধ্যমে সময় স্টুডিও ঘরে রাতে 8:30 বর্তমান আসলে শুনবা কতটি আধুনিক গীত প্রথমে গীতটি গাইছেন সতী মিশ্র অভিজিৎ মজুমদার সঙ্গীত নির্দেশনায় মহম্মদ নিজাম রচনার।

শ্রোতা বন্ধু, এতেবেলে যাই কার্যক্রম রিলে করে প্রচার কল বিবিধ ভারতী কেন্দ্র আপন মানে কার্যক্রম শুণুছেন আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্র প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ড 100.6 মেগাহার্জ চকে সময় স্টুডিও ঘটে রাতে 10টা আসন্তু শুনিবা হিন্দি গজল কার্যক্রম। প্রথমে গজলটিকে গাইছন্তি অনুপ জলটা, হারমোনিয়ামে অছন্তি অনুপ জলটা, তবলা রূপকুমার রাথোড, গিটারে কুলদীপ সিং,